ফটোকপি ফটোপ্রতি দরখাস্ত বিদ্যালয় মা সুসি তথা গণনা গার্বাস 2019@gmail.com ইমেল করিত পারি পঠানস্থ বিশ্বাস ধর্ষ জানকারী কে লাগি সম্পর্ক নম্বর প্রধান অধ্যাপক দিনেশ তিনথামান 98 42 89 53 সস্তা প্রতিনিধি ডিরেক্টর অব পার্টনারশিপ এন্ড গভর্নেন্স শান্তি সিনহা 98 51 18 73 79 সস্তা প্রতিনিধি এডুকেশন স্ট্যাটুটর লিডার শ্রী তামাং 98 51 17 43 81 শ্রী গার্মা মাধ্যমিক বিদ্যালয় শুরু টিপকুন্ডা নগরপালিকা সাজ শ্রী কুন্ডু।

0: প্রায় গদা ডিঙ্গি সড়ক সীমা অতিক্রমণ না করো, সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ না করো, সড়ক নালী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী, সবারি চলাওদা লেন অনুসার পালনা করো র করো, সবারি চলাওদা ট্রাফিক নিয়ম পালনা করো, সবারি সাধুমা ঝুম্বি রা ছতমা বসি রাত্রা না করো, সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ না করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে করো, সড়ক তৎকাল মহকুমার গড়ে করো, যাত্রা ক্রমা কোন সমস্যা ভয় নজিক প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ। মৌসম সম্বন্ধী সহি সূচনা প্রাপ্ত করো, সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করো, মৌসম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিনির দিনে করো, মৌসম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিনে করো, প্রাকৃতিক বিপদ যখন নিয়মিত অভাব সচেত বনাও, জলবায়ু পরিবর্তন কা অসর ঘটাও সামূহিক প্রয়াস করো, বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও, ঊর্জা বসত সূক্ষ্ম ঊর্জা প্রয়োগ বড়াও, বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও, বাতরণ সংরক্ষণ করো জীবন রক্ষা করো। আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়ে কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
0: ইউনি হিংসাবাট বচাও র বচাও, লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো, বালবালিকা লঞ্চনী হিংসা জোখিমা হন সক্ষম, হিংসা ছিমেকি আসন্ত সাথী ভাই পরিচিত নাতিদার রসুকিবাট হন সক্ষম, অভিভাবকলে আপনা ছোরাছুরী ব্যবহার খেয়াল রাখ, বালবালিকা চালচলন পানি বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়ক হন সক্ষম, কিস্তি পাই উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও, বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ গ্রহণ করাও।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।

করে কি বুঝলেন বাচ্চাদের নিয়ে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড বা মানে বাইরে টেম্পারেচার বাড়ানো মানে আমাদের শরীর কোলাগে অনুকূল নগ্ন রয়েছে। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ভাঙা বডি টেম্পারেচার যদি বাইরে ছাড়বে টেস্ট নিয়ে মুশকিল হয়ে যায় না। টেস্ট হয়ে যায় আমি যে সেট বাকাই থাকা ঘরের ভিতরে বসানো পড়ছে অনেক পাতলা খাইকো।